দিয়ক মালুক ভিনতি সরনা নাই কোম্পানি নাই রাডি ও লিবার সির হতো ইরে নেমা কেতা নিয়ে মুজিকা ডাহুলু কি রে হুসি জেলি বারাই তো নিয়াং হরি লকে ভাই প্রোগ্রাম কালামুরা ক্লিলি ভাই স্টুডিও রাডি লিবার রাডি দিলি দুরান্তে ওরা শুরু আনি লারাং নেবে হা বেলু মারি লালু না ফাতিং হাতো অনেক কালান দিয়ে কালাং চলক বনাতি না ফাতিং বা ওভিনতি সরনাই সির হতো নেবে মকর দেওয়া সিস্টি আলাই তো ফ্রিকোয়েন্সি রাডি লিবার রাডি দিলি লিলি ভাই কালাং দেনে এখার কাছে ফাতে মস বউ ভিন সির তু ডালি রেতা কথা কেতা নিয়ে প্রোগ্রাম কালা মুরা খানে সাম প্রোগ্রাম আইডে নেবে কে ডেডি কাতুর গে প্রোগ্রাম নেবে মাকানি মাসাম নুরান তেলা ইস্তুরু ইহে ওরা সুর নিলার আউ সি তুকু আলু নো সি দরে মাতা ইহে তুকু সানুল কালাং ওরা সি মুর লাইস্তে তামানে ইহে ওরা সুর নিলারাং হাও বেলু মারি সেখার কাতু ফয়েস পাসু লিবরি বউ ভিন তি সুর নাই সির তু নেবে মকর জমা কোম্পানিয়া হেলা এখার কাতু মানা মেসাজ মাই কারি বেলে মানা মেসাজ মাই উস মুজিকা রুমা কার কাতো তো লিফোন রুমা কা কার কাতো পারাবেন্স রুম বাবা ফ্যামিলি কলেজে সিরো হতো কারে বেলে রে দে এবে ওভিন্তি সিরো তো বেলে মানা মেসাজ মাই মাই এস্তুরু রাডিও লিবারারে দিলি লিলু ইতেনি ফেসবুক রাডিও লিবারারে দিলি অর্জাম হালেলা লাইফ ইনমস বেলে মানা মেসাজ মস ইয়ে টিকটক রাডিও লিবারারে দিলি অর্জাম হালেলা লাইফ এবে তুই রুমাই লাইন চেক মেসা আছে লাইন লাগে কেটে শোনা এবে ডালি রেতান বনাইতি এবে ভিন ডালি রেতান ই কালান স্পেশাল বা ওভিন সিরো তোর জমা সিস্টি আলা রাডিও লিবার রাডি দিলি ও নেবে ডালি কেটে শোনা মেসা আছে ডাবলু কিটে হোস এনে বিং আজি তে ফ্রাইডেস কারি ক্লাস আলা আজি তে ফ্রাইডেস নিয়ে কমে ওকে এনে বিং আনে বিং জিং দিয়াং এই কালান দিয়ে এক বাইতে হতো মারিস দিয়ে গলাই একরা দেশে দিয়ে কোনসান বিং কু দিয়ে গলাই তো বহু চিরো তো ফ্যামিলি চিরো তো রনে হেলা ই এনে পায় ও সে মানে দিয়ে বনাইতি বনাইতি মস ও সে মাং লোক সারমেন তো দিয়ে বনাইতে রাডিও লিবার রাডে বনাইতি মস দিয়ে গেলা ও সে জুবিতে আর নানিস কাস্ত্র বনাইতে না মাং কালান দিয়ে কে উসি দারে ইয়ে কালান দিয়ে মস উসি দারে গ্রাজা দিয়ে সাউ দিয়ে কি এগ্রা দেশে এবে থ্যাংক ইউ ডেলি তান বান মান বিচিরো তোর যেমন কোম্পানি হলা ইয়ে কালে নেবে কেতা লু মানে মেসাজ মাই কেতা লু মস্তাব তাপ লাইয়ার হাতু নেবে তে বেলাল রামি তানি প্রোগ্রাম কালা মুরক ইয়ে কালাং দেনে এবে বাল মাকার কাতো সু মুজিকা রুম দিয়া লামাই কার কাতো তো তো টেলিফোন রুম বা ফ্যামিলি কলেজে সিরো তু দিয়া লামাই বা পারা ইতেবে এনে নে দিয়া হ্যাঁ ও সি জি তে ফ্রেশ দে বাই না কা দিয়ে গেলা এমসি এভারগ্রিন নিউ সি চান্স আই ফিলিং আই ফিলিং আই ফিলিং কামিং ওভার মি এন্ড ড্রিম মি এন্ড লাইক ইউ উ পে নই হুইচ এভারগ্রিন এই গো সি দা মাই মা ফুইং আউ কেরে সি রে উস কেরে মিউজিক ইংলিশ অন ক্লাস কেরে সনি ওকে এভারগ্রিন এভারগ্রিন তো উসি বেটস লাইফ নিয়ান এভারগ্রিন উসি বেটস লাইফ নিয়ান স্যার এটা নেই তো এই উসু মিউজিকে নেই তেমি মোস আর্টিস্ট নিয়ান আরাম্বা উসিটা বুক বুকালা হেতাম ফেলি বি উসিটা মো কান্ত ফেলি মানে উসি আলদি রুবুলাই দিয়ে বনমাউন দিয়ে গেলাই বনমস কি ফিল্ম ক্যামিন উ তুই মাই তালে তো মেসাজ বালু এবে না ফাতি হাতে অনেক কালান দিয়ে কালাং সলক বনাতে না ফাতি বা ওভিএনটি সিরো হতো ওর জামা কোম্পানি হলো ইহে কালাই রেন